গোয়েন্দে নেমন্ত্রণ করেছে। নকশবাজী নরেন্দ্র মোদি বাজিদে শেষ উদয়াস্র অনুরেজি অস্ট্রেলিয়া ও জোলান্ডন আজ ইমরুজ আগাজ বিনিময়াত দারবালিন মারাল ইয়ে বাজি দে সেকশার নকজ বাজির ইমরুজ বারা ইয়ে বাজি দে সে রুজাই বে অন্ডোনেজি খাহাদ রাসিয়ে ইন চারুমেন বাজি দে নকজ বাজির মোদি আজ অন্ডোনেজি বা আবারিন বাজি দে দু জানবে পাস আজ এতেফ ইয়ের অবিদ মানে হিন্দু অন্ডোনেজি তা সত্যে মুশারক দে জমে ইস্তাতিজিক ডার মাহে মে সালে দু হাজার হিদা মিলাদি খাহাদ বোধ দৌরান ইবাদি নকজ বাজির বা রই জমুর অন্ডোনেজি সুবায়ন্ত মুজাকরে খাহাদ নমুদ বা উন পেশরাব দ্বারা তাজির নজর খাহাদ নমুদ কে দার মুশারকত মিয়ান রুকেশ্বর বেদস আমাদেয়াস মাসগুলিয়াতে উমদেয়াস দা জাকাত খাহাদ বোধ ولی نخوز وزیر از محلات فرنگی و تاریخی شهر یوگا یانتیا هم بازدید خواهند کرد. در دومین مرحله بازدیدش نخوز وزیر در هشتم ماه جاری ژوئیه به ملبورن خواهد رسید که در آنجا نموده در سومین کنفرانس سران هند استرالیا به نخوز وزیر استرالیا آنتونی البانیز شرکت خواهد نمود. مباحثاتشان